0: সেই দালাজ মেহেল, এক হে লতা মঙ্গেশকর, এক হে রেডিও বিতস্তা, হম সফর জিন্দগি কা।
1: ও তাই দিন না জওয়ানি নাল চল দি
0: 90.0 মেগাহার্টজ পর। হম বালা কেন্ট সে হামারি প্রসারণ, সুনতে রহিয়ে